আরম্ভ করছো সজীব ফুল। কণ্ঠদান করেছেন মোহাম্মদ আবেদ এবং নম্রতা মহান্তি। গীত রচনা মনোজ মহান্তি। স্বর সংযোজনা এবং সঙ্গীত পরিচালনা করেছেন বিশ্বনাথ মিশ্র। প্রথম গীতটি গাইছেন মোহাম্মদ আবেদ মনোজ মহান্তিঙ্কর রচনা। ভালো পাউলি বিজন বেড়ে বালিঘর তোলা আজি ভালো লাগে বালির শেষে তম সাথে বসবাকে।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী গীতটি গাইছেন নম্রতা মহান্তি, মনোজ মহান্তিঙ্কর অনেক রচনা। মিছ নুহে মুহে সতটিয়ে মতে যতনে সাইতি রখ, দূর আউ মু তো লাগিবিনি জমা, লাগিবিনি হাতি পাখ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শেষ হেলা সজপুল, কণ্ঠদান করেছিলে মোহাম্মদ আবিদ এবং নম্রতা মহান্তি, গীত রচনা করেছিলে মনোজ মহান্তি, স্বর সংযোজনা এবং সঙ্গীত পরিচালনা করেছিলে বিশ্বনাথ মিশ্র।
4: শুনিলে সজফুল কার্যক্রম, প্রচার কল আকাশবাণী কটক কেন্দ্র। শ্রোতা মানে টিউন করেছেন 103.4 FM আকাশবাণী পুরী কেন্দ্রকে।

শ্রোতা বন্ধু, আপন আকাশবাণী পুরীর কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে শুনেপারে। টিউন করেছেন 103.4 এফএম আকাশবাণী পুরী কেন্দ্রকে। প্রচার করুছ হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম। ভেজা ফ্রাই কথাচিত্রর শুণন্তু কার্যক্রমর প্রথম গীতটিকে। কণ্ঠরে সজাইছেন শ্রী ডি এবং ইস্ক বেক্টর। গীতিকার রয়েছেন সোনি রাওয়ন এবং শ্রী ডি।

0: নম্বর 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in রে ন্যায়ক সহায়তা প্রাপ্ত করি পারিবে।
1: কি হো শ্যাম ভাই, আজ এত খুশি কিয়া? ব্যাগ পুরা ভর্তি চাউল আনিলো কোঠু?
2: হ্যাঁ ভাই, নয়া সরকার অন্নপূর্ণা যোজনা কথা শুনিল কি? আম পরিবার প্রতি সদস্য এবে পরা পাঁচ কিলো নুহ, মুন্ড পিছা দশ কিলো চাউল মাগণার মিলা, ঘরে ঘরে এবে খুশির লহরি ভাই।
3: মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা, তিনি কোটি অধিক ওড়িশাবাসী মিলুছি খাদ্য সুরক্ষা। ওড়িশা সরকার আপনার সুখ দুঃখর সাথী।

শ্রোতা বন্ধু, আপন আকাশবাণী পুরীর কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে শুনেপারে। ট্যুন করেছেন 103.4 এফএম আকাশবাণী পুরী কেন্দ্রক। প্রচার করছু সূচনা এবং মনোরঞ্জনর কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভী।

শ্রোতা বন্ধু, আপনার আকাশবাণী পুরীর কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে শুনেপারে। টিউন করেছেন 103.4 এফএম আকাশবাণী পুরী কেন্দ্রক। বর্তমান শুণুছেন শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রম। ভারতীয় স্বাধীনতা সংগ্রামর অগ্রণী নায়িকা তথা মরাঠা শাসিত ঝান্সি রাজ্যর মহারাণী লে রাণী লক্ষ্মীবাই। স্বদেশ ও স্বজাতিকে ব্রিটিশ শাসনর মুক্ত করা সে নিজের অদম্য সাহস প্রদর্শন করে। তাঁর জন্মনাম লা মণিকনিকা। সে 1828 নভেম্বর 19 তারিখে বারাণসীঠার এক মরাঠা পরিবারে জন্মগ্রহণ করে। পিলাদিনরু হি তাঁকু খড়গ চালনা, অশ্বারোহণ এবং যুদ্ধ কলারে নিপুণ করা যাইথিলা। ১৮৪২ তাঁকর বিবাহ ঝান্সির মহারাজা গঙ্গাধর রাওঙ্ক সহ হইথিলা। বিবাহ পরে তাঁক নাম লক্ষ্মীবাই রখা যাইথিলা। 1851 তাঁকর এক পুত্র সন্তান জন্ম হয়ে অল্প দিন পরে মৃত্যুবরণ করেছিলা। পরে সে দামোদর রাও নামক এক শিশুকে পোষ্যপুত্র ভাবে গ্রহণ করেছিলে। মহারাজা গঙ্গাধর রাওঙ্ক দেহান্ত পরে ব্রিটিশ সরকার ডক্ট্রিন অফ ল্যাব বা ব্যাপ্ত নীতি বলরে পোষ্যপুত্রকে রাজা ভাবে স্বীকার করা মনা করে দিয়েছিলে এবং ঝান্সিকে ব্রিটিশ সাম্রাজ্যের মিশাই দেওয়া চেষ্টা করে। এহা বিরুদ্ধে দৃঢ় স্বর উত্তোলন করে রাণী লক্ষ্মীবাই। পরে 1857 বিদ্রোহ সময়ের ঝান্সি সেনার নেতৃত্ব নিয়ে সে ব্রিটিশ সেনাকে কড়া টক্কর দিয়ে সে 1858 জুন 18 তারিখে গোয়ালিয়র নিকটস্থ কোটাকি সরাইঠারে ব্রিটিশ সেনা সহ যুদ্ধ কলাবেলে সে বীরগতিকে প্রাপ্ত হয়েছিলেন।

শ্রোতা বন্ধু, ইন্টারন্যাশনাল পিকনিক ডে প্রতিবর্ষ 18 জুনরে পালন করা যায়। নিজের ব্যস্তবহুল জীবনক টিকে ব্রেক লগাই প্রকৃতি, পরিবার এবং বন্ধুক সহ সময় বিতাইবা এবং খোলা আকাশ তলে খাদ্য খাইবার আনন্দক উপভোগ করিবার মানে হচ্ছে পিকনিক। পিকনিক কেবল মনক আনন্দ দিয়ে না, বরং সমস্ত মধ্যে স্নেহ ও বন্ধুত্বর ভাবক মজবুত করে। কোলাহলপূর্ণ জীবনঠার কিছুক্ষণ দূরেই যাই প্রকৃতির শান্ত কোলরে বিশ্রাম নেওয়া সমস্ত ভাল লাগে। সাধারণত নদীকূল, পাহাড় নিকটস্থ পর্যটনস্থলী, ঘঞ্চ বৃক্ষলতারে পরিপূর্ণ স্থান পিকনিক বা বনভোজি করা চয়ন করা যায়। তবে 1700 ফ্রান্সিসি পরিবার এবং উচ্চবর্গর লোক মানে জঙ্গল, নদী, হ্রদ নিকটরে একাঠি হয়ে ভোজন করা সহ আরাম করুলে, যা পিকনিকর আরম্ভ বলে কুহযায়। কিন্তু ভারতীয় সংস্কৃতির বাহারে ভোজন করিবার পরম্পরা হাজার বর্ষ পুরোনা অটে, যা বনভোজি বলে কুহযায়। তবে শ্রোতা বন্ধু, বনভোজি ক্লান্তি দূর করে মনক প্রফুল্লিত করিবার এক সুন্দর উপায়। এহা আমাকে প্রকৃতি সহ যোড়ি নিজ লোকঙ্ক সহ সময় বিতাইবাকু সুযোগ দেইথায়।

শ্রোতা বন্ধু, আপনার আকাশবাণী পুরীর কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে শুনেপারে। টিউন করেছেন 103.4 এফএম আকাশবাণী পুরী কেন্দ্রকু। বর্তমান শুণুছেন শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রম। শ্রোতা বন্ধু, আর্টিস্টিক প্রাইড ডে প্রতিবর্ষ 18 জুন্রে সমগ্র বিশ্বরে পালন করা যায়। এই দিন অটিষ্টিক লোকমানকৰ বিশিষ্টতা সেমানকৰ নিউরোডাইভার্সিটি বা মস্তিষ্কৰ কার্যপ্রণালীৰে বিবিধতা তথা সেমানকৰ অধিকারকু প্রোৎসাহিত কৰিবাকু সমর্পিত অটে। সমাজৰে অটিজিমকু এক রোগ ভাবে দেখিবা পরিবর্তে এয়াকু মস্তিষ্কৰ অলগা ভাবে কাম কৰিবা প্রণালী ভাবে স্বীকার কৰিবা। অটিষ্টিক লোকমানে যেপরি সমাজরে বরাবর ভাবে নিজ হক পাইবে তাসহ সেমানকু সম্মান দেবা এবং সমর্থন করিবা এই দিবসর মুখ্য উদ্দেশ্য। এই দিবসর পালন প্রথমে 2005 মসিহারে এএফএফ নামক সংগঠন দ্বারা ব্রাজিল ঠারে করা যাইথিলা। অটিষ্টিক সমুদায়ের এক পতাকা থাকে যেউথিরে অনন্ত বা ইনফিনিটি প্রতীক তথা ইন্দ্রধনুষ রঙ থাকে, যাহা বিবিধতা এবং অসীমিত সম্ভাবনা কু দর্শাই থাকে। শুনিবা কার্যক্রমর পরবর্তী গীতটি কথাচিত্র হেউছি আ গলে লাগ যা। সঙ্গীতরে সজাইছন্তি অনু মল্লিক, দ্বৈতকণ্ঠে গাই শুনাইছন্তি সুজাতা গোস্বামী এবং উদিত নারায়ণ।

0: এই গীতটি সহিত শেষ করুছু শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রম। শুণুলে কার্যক্রমর শেষ গীতটি হিমেশ রেশমিয়াঙ্ কণ্ঠে সমীর্ঘ গীত রচনার কথাচিত্র লা আপকা সুরুর।
1: কি হো শ্যাম ভাই, আজ এত খুশি কিয়া? ব্যাগ পুরা ভর্তি চাউল আনিল কোঠু?
2: হ্যাঁ ভাই, নয় সরকার অন্নপূর্ণা যোজনা কথা শুনিন কি? আম পরিবার প্রতি সদস্য এবে পুরা পাঁচ কিলো নুহ, মুন্ড পিছা দশ কিলো চাউল মাগণার মিলিলা, ঘরে ঘরে এবে খুশির লহরি ভাই।
3: মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা, 3 কোটি অধিক ওড়িশাবাসী মিলুছি খাদ্য সুরক্ষা। ওড়িশা সরকার আপনার সুখ দুঃখর সাথী।
4: বকুলবন মহিলা কৃষক উৎপাদক সংগঠন, এখানে সমস্ত প্রকার সামগ্রী যথা বড়ি, নাড়ি, নালি চাউল, কোলথ ডালি, মুগ ডালি, চীনাবাদাম, মান্ডিয়া, নড়িয়া তেল এবং ফিনাইল ইত্যাদি সুলভ দররে মিলে। এথিপাইন যোগাযোগ করিবার ঠিকনা হলা বকুলবন মহিলা কৃষক উৎপাদক সংগঠন, বীর রামচন্দ্রপুর, সাক্ষী গোপাল পুরী। মোবাইল নম্বর 9861980979।

0: শুনিলে আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র দ্বারা প্রস্তুত কার্যক্রম বিকাশ মন্ত্র, প্রযোজনা সচিদানন্দ মল্লিক, উপস্থাপনা সুধীর কুমার ধাংড়া মাঝি। আকাশবাণী কটক আপন মানে আঞ্চলিক সংবাদ শুনিপারিবে। বিজ্ঞাপন পরে
1: বন্যা হেউ বা মহাবাত্যা সবু পরিস্থিতিরে
2: গাঁরু সহর যাই সবু স্থানরে
1: আবাল বৃদ্ধ বনিতা সমস্তঙ্ক পাই
2: জুয়াঙ্গ ও সান্তাড়ঙ্ক ঠারু বন্ডা এবং কোয়াঙ্ক যাই সবুরি ভাষারে
1: কেবল আকাশবাণী।

0: ঘোর তপস্যা কলে। তাপরে তাঙ্কর তপস্যার সন্তুষ্ট হয়ে শিব বেদোক্ত মতরে বিবাহ করিবা কু সম্মত হেলে। শেষে জ্যৈষ্ঠ মাস শুক্লপক্ষ পঞ্চমী তিথিরে পার্বতী দেবীঙ্ক সহ দেবদেব মহাদেবঙ্কর বিবাহ সম্পন্ন হেলা। পুরাণ বর্ণিত এই আখ্যানকু ভিত্তি করে ওড়িশার শৈবপীঠ মানঙ্করে মহাযোগী মহেশ্বর আও মাতা গৌরীঙ্কর বিবাহ উৎসব পালিত হয়ে। এই উৎসবটি শিব বিবাহ কিংবা শীতলষষ্ঠী ভাবে লোকমানসরে খ্যাত। পুরীর গ্রামাঞ্চল মানঙ্করে এই উৎসবটি নিমন্ত্রণ দিও বিবাহ আও শীতলষষ্ঠী ক্রমে পালিত হওয়া বেড়ে পুরী সহর ও আউ কিছু অঞ্চলের নিমন্ত্রণ দিও বিবাহ শীতলষষ্ঠী গুয়ালি সাতমঙ্গলা আদি ক্রমে পালিত হওয়া কথা গবেষক মানে কইথান্তি। তবে ওড়িশার অন্যান্য স্থানের পালিত হওয়া এই উৎসব ঠার সম্বলপুর সহরের পালিত শীতলষষ্ঠী যাত্রা অনেক কারণর নিয়ারা আউ স্বতন্ত্র। এঠারে পালিত বিবাহ উৎসবরে আকর্ষণীয় দিগটি হচ্ছে অনুসৃত রীতিনীতি। মনিষ সমাজের অনুষ্ঠিত বাহাঘর কালীন পালিত পারম্পরিক চলণি বা বিধি দেববিবাহ কালে বি অবিকল ভাবে পালন করা যাই থাকে। সেইপাই দেবদম্পতিঙ্কর মানবীয় লীলা বলে কুয়া যাই থাকে। আম রাজ্য গোটিয়ে কৃষি প্রধান রাজ্য হয়েথিবারু কৃষক ভাই মানঙ্কর ধরণী এবং বৃষ্টি সহিত রয়েছে অখণ্ড সম্পর্ক। প্রচণ্ড রৌদ্রতাপরে উত্তপ্ত ধরণী এই যাত্রা সময় প্রবাহিত প্রাক মৌসুমী বর্ষা দ্বারা শীতল হয়ে থাকে। সেইপাই এর নাম হুয়েত শীতলষষ্ঠী। আউ এথিপাই এই পর্বর মুখ্য তিথিটি হচ্ছে অক্ষয় তৃতীয়া। এই দিন হি যাত্রার প্রথম পর্যায়ে আরম্ভ হয়ে থাকে থাড়ি উঠা কার্যক্রমর। সেদিন পড়ার বাসিন্দা মানে একাঠি হয়ে নির্বাচন করে থাকে কন্যা পিতামাতা। প্রথা মুতাবক পাঁচ দিন ব্যাপী আয়োজিত এই বিবাহ উৎসবের অন্যতম পর্যায়টি হচ্ছে পত্রপেণ্ডি যাত্রা। শিবঙ্কর পিতা কন্যা পিতাঙ্ক ঘরকু অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তি মানঙ্ক কুণিয়া হয়ে যাতে এবং সেই নির্দিষ্ট বর্ষ পাই শিব পার্বতীঙ্কর বিবাহর সহমতি নিমন্তে সরসী বা শাড়পত্র পেণ্ডায় প্রদান করে সম্বন্ধ স্থাপন করে থাকে। বিবাহ উৎসবর লগ্ন স্থির হওয়া পরে সবু দেবদেবীঙ্কু গুয়া আউ হলদি প্রদান করে নিমন্ত্রণ করা যাই থাকে। এই পরম্পরাকে গুয়া গুণ্ডা যাত্রা বলে কুয়া যাই থাকে। দেব নিমন্ত্রণ সরিলা পরে কন্যাপক্ষ সাধারণ চলণি অনুসারে নিজের সবু বন্ধুবান্ধবঙ্কু নিমন্ত্রণ করে থাকে। তাপরে অনুষ্ঠিত হুয়ে গণ্ঠলা খোলা পর্ব। এহাকু মধ্য গণ্ঠলা হিটা বা সম্বন্ধ তুটাইবা কুয়া যাই থাকে। পঞ্চম দিন সকালু পূর্বপর্ষ কন্যাদান করা ব্যক্তি ঘরকু যাই গণ্ঠলি ফিটা প্রথা সম্পন্ন করতে। সেইদিন রাত্রকালে প্রভু মহেশ্বর সুসজ্জিত হয়ে বরযাত্রী মেলরে বাদ্য সঙ্গীত নৃত্য আউ বাণ রোষণী মধ্যে পটুয়ারে যাই কন্যা ঘরে পৌঁছি থাকে। কন্যা পিতা সাদরে সভিঙ্কু স্বাগত করে থাকে এবং তাঙ্ক গৃহরে স্বতন্ত্র ভাবে প্রস্তুত বিবাহ মণ্ডপরে বৈদিক রীতিরে বিবাহ কর্ম সমাপন হয়ে থাকে। শ্রী শঙ্কর আউ দেবী গৌরীঙ্কর বিবাহ কার্য সমাপ্ত হেলা পরে যাই অনুষ্ঠিত হুয়ে বহু প্রতীক্ষিত বাহুড়া যাত্রার পটুয়ার। তাপরে সপ্তমী দিন পূর্বাহ্নে আরম্ভ হুয়ে নগর প্রদক্ষিণ এবং মন্দির প্রত্যাবর্তনর পর্ব আকর্ষণীয় দ্বিতীয় পর্যায়ের শোভাযাত্রা। শিব পার্বতীঙ্কর বিবাহ এক লোকাচারর পর্ব হই না, এতে ধর্ম প্রকৃতি আউ বিজ্ঞানর মধুর সমন্বয় লক্ষণীয়।
1: কার্যক্রম শুণুটি আকাশবাণী পুরী কেন্দ্র প্রচারিত হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন মাধ্যমে 103.4 মেগাহর্জ যোগে। এই কার্যক্রম নিউজ অন এয়ার লাইভ স্ট্রিমিং আপস মাধ্যমে প্রচারিত হচ্ছে।
2: মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 20 জুন কো হুগলি পশ্চিম বঙ্গাল সে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি কি 23বিং কিস্ত জারি করেঙ্গে। ইসকে তহত 9,44,00,000 সে অধিক কিষানো কে খাতো মে 18,880 করোড় রুপে সে অধিক কি সম্মান রাশি সিধে হস্তান্তরিত কি জায়েগি। পিএম কিষান কি ইস কিস্ত কে সাথ হি কিষানো কো হস্তান্তরিত কুল রাশি 4,46,000 করোড় রুপে সে অধিক হো জায়েগি, জো করোড়ো কিষান পরিবারো কো আর্থিক সম্বল প্রদান কর রহি হে।
1: আকাশবাণী পুরী প্রচার করছো ওড়িয়া কথাচিত্র গীতা।

এটা হৃদয়তা কণ্ঠের শিল্পী নিবেদিতা এবং বাবুল সুপ্রিয়। কথাচিত্র তো বিনা মো কাহিনী অধা।